पत्थर वर्गीय आज इस गजों दो रणवीर एंड बी प्राक। Het volgende liedje in het programma Gitong Kelleher via Radio SBS is gezongen door Vijay Benedict en Chorus. I'm a Disco Dancer.

0: बंद करो ये बकवास, कोई नामी गाना शुरू करो।
1: Zumba was uit de film Good News en is gezongen door Romy. En uit de film Tera Mera Satrahe komt de titelsong, gezongen door Udit Narayan en Elke Yachnik.